শ্রোতা বন্ধু, শুনিলে আশা ভোসলেঙ্କ কণ্ঠରେ গীতটি শিষে সেপি ইয়া পেমানে সেপি, অর্থাৎ অল্প পিঁয়ন্তু কিংবা বহুত পিঁয়ন্তু, সে যাহা বি হোক আম শরীর পক্ষে হানিকারক। কারণ অল্প অল্প পিইবা বা অল্প অল্প নিশা সেবন করিবা যেতবে আরম্ভ করিবা, ধীরে ধীরে তা মাত্রা বড়ি থাকে। আউ সে যেকোনসি প্রকার নিশা হেউ আম শরীরর আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গক সে সিধাসলখ প্রভাব করে, প্রভাব পকাই থাকে বা প্রভাবিত করে থাকে। দেখুন, যদি আম শরীর কোণী গোটে বি অঙ্গ কাম দেলানি, তাহলে আমার কম হব? আমি কম ঠিক রূপে কাম করে পার না? আমি ঠিক রূপে বঞ্চ

শ্রোতা ভাই নমস্কার, আজির মহিলা মহল কার্যক্রমক আপনার বহুত বহুত স্বাগত। আজির উপস্থাপনায় মু আছি নাহিদা পরবিন। শ্রোতা ভাই, প্রতিবর্ষ জুন 8 তারিখে বিশ্ব ব্রেন টিউমর দিবস পালন করা যায়। এই দিবসের উদ্দেশ্য হচ্ছে ব্রেন টিউমর বিষয়ে জনসাধারণ মধ্যে সচেতন বৃদ্ধি করা, রোগী মানুষ সহযোগ করা এবং শীঘ্র রোগ চিহ্নট ও চিকিৎসার গুরুত্ব বুঝাইবা। শ্রোতা ভাই, কোহা যায় স্বাস্থ্য হি মনুষ্য জীবনর সবুঠার বড় সম্পদ। জনে ব্যক্তি যেতে সম্পত্তির অধিকার হতু না কী, সে সুস্থ নথিলে সেই সম্পত্তির কোণসি মূল্য নথায়। সুস্থ শরীর ও সুস্থ মন আম জীবনর প্রত্যেক ক্ষেত্রে সফলতা হাসল করিবারে সাহায্য করে। তেমন ভৌণী, আমি সুষম খাদ্য খাইবা, নিয়মিত